কুমকুম চুকি শেখপুরা বিহার মে পেদা হুই সো ভোজপুরি ফিল্মো সে আপনি আপনা কারিয়ার শুরু কিয়া উসকে বাদ মে বহুত সারি খুবসুরত হিন্দি ফিল্মো মে আপনি অভিনয় কিয়া জিনমে আঁখি ললকার মদার ইন্ডিয়া মিস্টার এক্স ইন বোম্বে দিল ভি তেরা হাম ভি তেরে সন অফ ইন্ডিয়া কোহিনূর উজালা নয়া দৌর শ্রীমান ফন্টুষ এক সপেরা এক লুটেরা গঙ্গা কি লহরে রাজা ও রঙ গীত ওর এক কুঁয়ারা এক কুঁয়ারি আইয়ে মিস্টার এক্স ইন বোম্বে ফিল্ম কা ই গানা শুনে যো আমারে আজকে কার্যক্রম কি ফিল্ম হ্যায়।